আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سننا أتما تبقى نبقى الله تعالى كي حدير يربقى الله تعالى ملأدى نبقى جياتنا نريكو سكر إرسيسينا dan karena napan lebangan ila lenga korangi la in syakartum la azidannakum nigi-nigi ataku macca syukuru lau patah tambai pak beri kulur yalina jadi ropik pun ala ta'ala suruh ki syukuru ki pak beri na tania decin rialina pun ala ta'ala tania dicita mato melo itambai wi pak penyamana lau kuidi nareku macca ki syukuru ki pak penyamana. Tapi nasa pun ala tanah reko angka taku ware papi nyaman ware nikmat nadena milo syukuru maraja pacak laku realina. Angka sik di tomatoa mengulori andri guruta. Taupat di makadero taupat di barangka manoro nasihat-nasihat talenga ay guruta nasabak mengingi nak kasihasi. Mengingi nak mancai taupat di aga wat di ngupo gau na wat di tak tambah kasih aga gaku gakana maka de lap guru ta de mito kajik gakana leku pungala ta'ala nak kada ye bawangi wajaju sik di silampa sopek-sopek tomi kata wajaju silampa sopek-sopek tomi ye bawangi nak kada yang negeruta syukuru kini yang kena wiri kupung Allah Ta'ala tambah itu agana selepuh topat di agana lo syukuru kini ya wajah juisi lampa tumi sopek-sopek tumi baik macai pung Allah Ta'ala gangkan na turu pacalana pole yang ngilopwe na luturang wajah juna amu wajah juna sopek-sopek capu tu ni labat lutu. Maka dah sini saya guru tak syukuru ki masih ijak. Engkau patu sulara mu. Nak kadangan ni syukuru ki sulara mani. Macai si pungala ta'ala boleh si angin matapo lutu si sulara na. Maka dan guru tak syukuru ki masih ijak. Aku demu syukuru ki amu iya tuhe. Tak ada nak tuhe. Tapi lapotopat di dena milo syukuru maka domi matuhi. Nak kadangan na pun syukuru kita wajah aju tak sulara tu ne. Malah perumit tu ni kapa pun ngalatala koya. Pede macai pun ngalatala. Ipatal lemba ilap.